মোহসেন মোনাইয়ম বোর জুকসে দুক্তু সকবসিসনাল্লা প্রোগ্রামি ছিরপো প্রোগ্রামি গজুকপেকা হায়ার এডুকেশন দোনা ভোকেশনাল ট্রেনিং চামশিক খাকচান ইন দেশ করলা আজিয়ান্তং ছাকপা স্পেরারিক ফ্রচুকপি ফ্রালুকসপেত দের গ্যাপনা তাহিরা বানিকানা ইউথ এম্পাওয়ারমেন্ট থ্রু এডুকেশন দি খাতুসপেকা ইয়ান্তং ছাকপা স্পেরারিক ফ্রচুগেত কাসেতা প্রোগ্রাম পোলা গজুকপেত ইয়ালি রিনমুছে প্রোগ্রামের গেলুক খানুন শেষ পোজের না ইয়া গাউলাং আতেস এডুকেশন জরে তং দারে আতেস আংরেজি টার্মে অনুকজার না কত আতেস এডুকেশন জরে তং দিউ গা মিমাং শিক ইন না ইয়া গা শি ছোক শিক ইন না কত ওদে সাক পাসি খাকচান পুয়েক ইয়া আতেস জর না আতি পাটাক পোখরং জর না স্মিয়াং পোখরং জর না এডুকেশন ইয়া শেষ ইকান ছাচাস ইনাং আতি গা শি ছোক শিক দান না কত ইয়া গা মিমাং শিগি বাজো চোজো লাস্টেট না কত ইয়া খুই মিছে গাঙ্গিয়া ছে বুনিয়াদি দেনা বুনিয়াদ পোখরং জর না আতে শেষ বলা যাচ্ছে ইনাং নিং এন খান কুন স্কুলি শেষ পুই রিয়াপনা ইয়া গাও লাং আতে সেকেন্ডারি এডুকেশন ছাকপা সিলে রিয়াপনা আতং গা স্টুডেন্ট শিগি মিং নাং জর না কত খুঁই লাগা লাম নিসিওতে ইনসুক দুনিয়া নুকনাং আতে স্টেট না চিকপো হায়ার এডুকেশন ইয়াং নিসিরেসি ভোকেশনাল ট্রেনিং জরে হায়ার এডুকেশন ইয়াং ভোকেশনাল ট্রেনিং ই লকসো লকসো ফান্তুক শিক ইয়োতে ইনসুক ইয়াং নিসকা গা মিমাং শিগি মিছে আনুক রং ক্যারিয়ার চুজ বাচিন না কত ইয়া জাতি ডেভেলপমেন্ট লাস্টেট না কত রং মিছে আনুক রিয়ালা ইয়ার গ্যাস খেউ নুকসাম না বাজো চোজে আনু ইয়ার গ্যাস খেউ নুকসাম না দুন সাং আনুক খাকচান রোল রি খুন্টেস আদা বাচাস ইনসুক নিয়ান খান কোন সব বাচিসনাল লাং আতেস হায়ার এডুকেশন ই চামশিক ফান্তুক জোত ইয়া হায়ার এডুকেশন চামশিক খাকচান ইন দেশ করলা কত জার না কত হায়ার এডুকেশন নিয়ানুক আতাঙা রিগিয়ালা ক্যারিয়ার অপরচুনিটি সুন ক্যারিয়ার আনুক আতাঙা রিগিয়ালা রিগিয়ালা স্কাপস কুন থবি আতাঙা স্কাপস থপচাস ইনসুক হায়ার এডুকেশন আনুক আতে স্টেট না দারিং আতে স্টেট না গ্রেজুয়েশন বাচাস পো পোস্ট গ্রেজুয়েশন ইয়া দ্যাট সুসলা প্রফেশনাল কোর্স সুনিয়তাং ডিউন ইস ফ্রুনলা ইয়াদে স্টুডেন্টস কুনলা রিগিয়ালা রিগিয়ালা রোজগারি ইয়া দ্যাট সুসলা খুন্তি ক্যারিয়ার কুনে আনুক খং দুন লাবিং সে গাং রিয়া ছে স্কাপস পুন লেখসিনা খিমো থপচুকচাস ইনসুক নিসেরি সি দেজ ওসলা স্টেট না কত স্কিল ডেভেলপমেন্ট পো লেখসে না খিমো ছাচাস ইনসুক ইয়া নলেজ তাঙা বাড়াই ছাচিনসুক স্কেচাস ইনসুক কলেজ ইয়া ইউনিভার্সিটি নে অনুক স্টুডেন্ট কত এডমিশন লেন ইয়োত না কত ইয়া গা স্টুডেন্ট ছিগা শেষ ইয়োত ছিগা শেষ সিলখান ছিগা কলেজ ইয়া ইউনিভার্সিটি অনুক ছে স্কাপস থপ না কত দে স্টুডেন্টস কুনিস গা সাবজেক্ট পোখং ইস দে অনুক সিলচাস ইন না গা সাবজেক্ট পে অনুক হোস হায়ার এডুকেশন পারসিউ বেন ইয়োত না কত ওদে অনুক দে সাবজেক্ট ইস করলা খুঙা তহকিকাত বসে ইয়া চল চল জং জং বসে ডিপ নলেজ ইয়া রং অনুক দে সাবজেক্ট পোনা ডেসে লেখসিনা খিমো এলোম ইয়া শেষ খুঁ অনুক লেন মাইয়ান চাস ইনসুক দোনা ইয়াম্বুং ইয়াম্বু ক্রিটিক্যাল থিঙ্কিং জরনা ইয়া সুন সুন স্পেরা তংমি শেষ পোগাওলাংতেস কমিউনিকেশন জাস্টেস ইনাং ইয়া দ্যা চুসলা গা মিমাং শিগা আতাঙা নক্স ফানেরিক ছানা কত ইয়া চ্যালেঞ্জ শিওনা কত ইয়া প্রবলেম চিওনা কত ওদোন চিবাসে ফল তিবা চাস ইনজেরে ওদে স্কিলস কুনাং গা মিমাং শি ইন্না ইয়া গা স্টুডেন্ট জি ইন্না কলেজ ইউনিভার্সিটি নে অনুক হায়ার এডুকেশন পারসিউ পানা খোঁ অনুক দো ডেভেলপ ছে নো চাস ইনসু ইয়ার ইয়াস ইয়ং ইয়ং চাস ইনসু সুমেরেসি হায়ার ইনকাম ngati sa am tor par state na kato higher education field pe anuk song sir gap na dekh lu pe song sir gap na ya odo ngatanga complete song sir gap na ngatanga do silinyot khan ya do pursue bakhan mimang sun la rigala salary package kun ya do na yambu yambu ga khunti rozgar shi benyot na lashik benyot na kato do nya anuk promotion thobi anugang khunga chance po khimo chajas inzo jbri resi personality development anuk হায়ার এডুকেশন ইস আতাঙা গা মিমাং শিগিন না রং না রং একা সেলফ কনফিডেন্স জাস রং না রং একা ভরোসা ছাচুকচাস ইয়া রং না রং স্ট্রাচন চোচাস ইয়া খুয়ানুক গা গ্রুপ চিগিন না কত ইয়া গা সোসাইটি গিন না কত দে লিডারশিপ কোয়ালিটিস কুন খুয়ানুক তাংচাস ইনসুক দে চোকসলা গা মিমাং শিগিন না কত চিছক শিক সক নিয়ম্বো ডে সে জোম সে গ্রিক সে লাস পে ইয়া গাবলাং আতে স্টিম ওয়ার্ক লাস চাজে নাং দে কোয়ালিটি গাং মা দে সিফাত কুন গাং মা হায়ার এডুকেশন ইস দে মিমাং সি পার্সোনালিটি আর ডেভেলপমেন্ট ঘেউং সে আতাঙা জাক বা জাক ডিসিশন মেকিং এবিলিটিস জের না কাতো আতাং নাম সং কনফিউশন চেয়াং নুক ফক না কাতো ইয়া আতাং চ্যালেঞ্জ শিগং না কাতো ওদিয়াং নুক খোয়া রিগিয়ালা বাসে সাম্বা তাংসে গা গোম্বা ও রিগিয়ালা বাস রিয়ালা হাচা দুক দে মিং নাং ওদে গোম্বান খোয়া লিন মিং নাং

পারে ইয়ুদ সুক না মুহাম্মদ না আলি নিসকলু সুক পাদি মুচন নিসকস্তরে সং ইয়া সুচি গিশমং পুগরে সুলা থপ চাস পুচি ইয়ুদ মিউলি খানা ইয়াম বো কিয়ামত লা খুরে গো গতি ব্রং ছস না নুরো মেন নারে ইয়া চা পুগরে আজালির তুকমি মাথুন মারতা নন্দুস পিখনামি ওক পোচোগি খাগা সুলস্ত্রো খারপো নস্ত্রো নং পুগরে চিনেগা খাসপা নস মন পোসু নস অস্ত্রো গে নুরগা আজালি লক্তু মিতং জের বিখলা স্তং পুগরে চোগর গেল পো না গো পো সুগরে গা সুইলা সুস্তের গে সখ্যা দিকুইলা বাসন স্ত্রুল বিখলা ও পুগরে ছগর গাম সোনে নহাং কুন বহয়া দুপি হাবুন বরছামি গাফুর বি বিয়ুন গাচি গি সুই চিক লা কাজা লা শরক বেস পিয়ং পুগরে নতির মং পো একাস কুল সালপো না ও চান গি মনাল জত পোলা সারা সি সিরিয়া না ফালি বে ব্রা পুগরে

আসসালামু আলাইকুম। আকাশবাণী কার্গিল কানা ফ্রচি পোতবি প্রোগ্রাম সগত পানফিয়া খুরে হকিমা বিনতে ফাতিমা ইয়াং রেসপাচি গন্তি দুনলা লিপসিত ইয়াং দিয়াং মাজগি দন্তাং সক গার গার জুকসুদ না নদমেত সনমেত উরগামু সনমেং জুকসুদুক তুক ইয়ালে দিনমচে প্রোগ্রাম আরগালুক জখানুন গুকসেন্তা আঙ্গোজিনুত মাচিস দেরি প্রোগ্রাম ইস্ট্রলিকা হেন্তং সুপি লক্সো জাগুন লক্সো দুনমান ইয়া লক্সো লোন ইসকর লাহাগো কে চুপি ফ্রালুকস বাতাম দে ফেরিস দেরি প্রোগ্রাম পিং সাপসিস মাল্লা গাজেন্তং সুপি ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভলেন্টিয়ার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইসকর লাসপিরিক সুমজুচেস ইন দে লজিক পিকা মোহাম্মদ হাসান হুন্দুরমান কন্ট্রাকচুয়াল লেকচারার ইকানা টিসিক নিয়ন মেজাত কাসেতা প্রোগ্রাম আর গালুক জাখানুন গাজেন্তং সুপিক ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভলেন্টিয়ার্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট দির ইসকর লাসপিরিক সুম জিত পায়দার তরকি ফিলা রাজাকার সাগি মিউ লিথগি লো প্রোগ্রাম নিন খানুন ভলেন্টিয়ার ইয়া রাজাকার ইয়াং আতিস লিল্লাহ লাজবখান ইয়া ফি সাবি লিল্লাহ লাজবখান জেরে মনোতং খুঙি রাজাকারানা খেদমতুন গা মুআশিরা চিগি ইয়ারগেস স্ট্রংলুক্স দোনা ফান্তুকস মিংনাল্লি গিনা ছাছা খাকচিক আদাবা ছাছুক দেচুকস মিমাংসুনিস গানিস বিলা মাসাবু মিল্লাত রংতুন ইফিয়া মিনমা ইনসানিয়াতে খেদমত বা ছেতং খুং দার হাকিকত মুআশিরা ফিলাল্লি গিনা রুখস বখানচিক ইনসুক রাজাকার সগস না সিরিফ কুদরতি আফাত হঙ্গামি হালাত দোনা সমাজি মসাইল দৌরান মীমাংসুনি রুখস বাতসুক বল্কি তালিম ইয়ানিশে সিলুংয়াং সিহাত গতির দলুক সিলুংয়াং মাহোলিয়াত গতি খরখরি লুংয়াং ইয়া সফাই ইন সজরকারি খ্রক আতি